0: খবর দাও তো বাবা, বলো যে নজেটিমা ডাকছে।
1: দিদি ঘুমোচ্ছে,
0: যাও তো বাবা।